জুবিন নটিয়াল, তনিষ্ক বাগচি, ইরশাদ কামিল। আ কলাকারো না স্বর মা হমনা আপ সামনে রহেতা ভুল চুক মাফ ফিল্ম নো গীত। হিন্দি ফিল্ম সঙ্গীত নো কার্যক্রম সমাপ্ত থাই ছে। প্রসারণ আকাশবাণী না অমদাবাদ વડોદરા કેન્દ્ર પરથી કરવામાં આવ્યું। હવે પ્રસ્તુત છે ગેરફિલ્મી હિન્દી ગીતોનો કાર્યક્રમ। જસ્સી અને સાથીઓને સાંભળીએ, ગીતના શબ્દો છે એક તારા વજતા।